হুশিয়ার রেডিং প্রোগ্রাম সে চিকিম নাই কেনা পটল নমস্কার ও সং হেদার মানে ওর ইজ কাছে সং ডের জরুরি প্রোগ্রাম স্টার্ট সে ব্যবর সে চিকিম নাই কেনা পতা চি বেমস্ত মকাম মিলাউশে কেন ও কা চার তাকে মকাম মিলাউশলা গ্রিন সলা মসজিদ নুর হন সং দর মানে ওর নন ও চি দেখা না দা বিলকুল মুজি গরাই মুজি গরাই দে গাপ সম মসলি দে পর বিলকুল প্রোগ্রাম সে খা লো কে সাইদো গুরি প্রোগ্রাম সে দা কিম সং গুরি দলিল ইরা না গোতে ও সদা সে সং দে কেনা নো আচ্ছা দা দা আচ্ছা ওস পাতা লাগি জে দিন দা সং দা ইদা কেনা নো প্রোগ্রাম সে দা সং দর মানে ওর ও বিয়া দে সং না বাচি কিম কেনা বিহার দর মি চেষ্টা অনদর মে মিশ সারা ওসে ও বিলকুল রেডি মানে 8.4 কার্ক টিউন সাথে টিউন টিউন টিউন টিউন টিউন

আচ্ছা মহা জবরদস্ত আর কি ভাট কই তুমি তো সব বরবার হবে ও ফসলে মেসেজ দে বরবারি বিলকুল রাখিব ইউ জাহান ওনা এসে ইতমি সদব পারফর্ম কর কো ওচে ডায়মন্ড ওয়ার্ড আল্লাহ কি কুদরত কি বেহতরিন রাস্তা আজিজ হওয়া জবরদস্ত ইউ জাহান ওনা ওর কে ডির জো তমন্না ওচে সালাম ইয়ম নহান ওজির ফ্রম রাজ মখ গুল আচ্ছা গুল গুল রাজ মখনা বায়ান শাহান তা ফাতম ওজির সনেতা না জে ভারত খানে ফাতা সম্বল ওজির সনেতা স্পেশাল স্পেশাল সলমিনা